ফৌজ কি থৌরম তাবিরে আদমনে থৌরম তাবিরিবাসি আকাশবাণী ইমফালগি কংলা চ্যানেলগি থৌরমনি হজিক অমুক মথংগি থৌরমদ পুজরগলি চিংলোনগি সৈরোল সৈরোলগি আহানবদ আর নাই কাসেল আমদি কাংবুদগি খারম নাটকি ওইবা ইসাই খদল তামচেরি